আকাশবাণী বাড়িপাতা, আজি গুরুবার 1948 শতাব্দীর আশ্বিন দুই দিন, তদনুযায়ী ইংরাজি 2024 মশিয়া সেপ্টেম্বর মাস 24 তারিখ। আমার অগণিত প্রিয় শ্রোতা বন্ধু মানুষ প্রভাতী অভিনন্দন জনাই আরম্ভ করুছু আজির প্রাতঃ তথা প্রথম অধিবেশন কার্যক্রম। আম কেন্দ্রর প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ডে 102.9 মেগাহার্জ যোগে। স্টুডিও ঘটির সময় বর্তমান সকাল 6টা বাজবাক যাচ্ছে।

শ্রোতা বন্ধু, আপনমানে ভক্তি গীতর কার্যক্রম বন্দনা শুণুছন্তি আকাশবাণী বারিপদা কেন্দ্রর প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ডে 102.9 MHz যোগে। বন্দনার এথরর কণ্ঠশিল্পী কুন্তি বেহেরা, কণ্ঠরে নরসিংহ মিশ্রঙ্কর গীত রচনা।

শ্রোতাবন্ধু, এথিলে আজির ভক্তি গীতর কার্যক্রম বন্দনে। কার্যক্রমর কণ্ঠশিল্পী মানে থিলে লোপিতা মিশ্র, সুধা মিশ্র, ঝুমকি রথ, ভিকারি বল, কুন্তি বেহেরা, প্রফুল্ল কর এবং নন্দিতা রায়। গীতগুড়িক থিলা বলদেব রথ, নরসিংহ মিশ্র, কালিন্দী চরণ পাণিগ্রাহী, ভীম ভোই এবং পুরাতন গীত রচনার।

শ্রোতা বন্ধু, এটা আজির গীতাঞ্জলি কার্যক্রম। উপস্থাপনার মন্থিলি রেণুবালা রথ, আকাশবাণী বারিপদা। আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু বিবিধ ভারতী বিজ্ঞাপন প্রসারণ সেবা দিল্লি শুনেপারে কিছুক্ষণ মধ্যে।

ভাবে বর্ণনা করে প্রধানমন্ত্রী কহিছন্তি পিএম কিষান এবং পিএম সূর্যঘর যোজনা তৃণমূল স্তরে পৌঁছিবার সফল হয়ে পারিছি। সেবা মনোভাব দ্বারা হি 4 কোটি গরিব লোকঙ্ক পাই স্থায়ী ঘর নির্মাণ হয়ে পারিছি। সপ্তদশ বিধানসভা মৌসুমী অধিবেশন আজি তৃতীয় দিবসে বিরোধী প্রবল হট্টগোল যোগ গৃহকার্য বাধাপ্রাপ্ত হয়েছে। এমএমডিআর সংশোধন আইন প্রসঙ্গক নিয়ে বিরোধী দলর সদস্য মানে গৃহরে অচলাবস্থা সৃষ্টি করে স্থিতরে সুধার ন আসবার উপবাচস্পতি ভবানীশঙ্কর ভোই গৃহকু অপরাহ্ন 4টা পর্যন্ত মুলতবী রাখিছেন। পূর্বাহ্নরে গৃহকার্য আরম্ভ হওয়া মাত্রে বিরোধী সদস্য মানে গৃহর মধ্যভাগক আসি স্লোগান মান দিয়ে হট্টগোল মধ্যে সংসদীয় ব্যাপার মন্ত্রী ডক্টর মুকেশ মাহালি এবং রাজস্ব মন্ত্রী সুরেশ পূজারী গৃহরে 2টি তারকা চিহ্নিত প্রশ্নর উত্তর রাখিলে। রাজ্যের বন্যা নিয়ন্ত্রণ করা সরকার সামগ্রিক বন্যা পরিচালনা নামে এক সমন্বিত যোজনা কার্যকরী করছেন বলে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কহিছেন। বিধানসভায় সদস্য ধ্রুবচরণ সাহুঙ্ এক প্রশ্নর উত্তরে মুখ্যমন্ত্রী কহিছেন এই যোজনা অধীনে বন্যা নিয়ন্ত্রণ যোজনা কার্যকরী করা নদীবন্ধর সুদৃঢ়ীকরণ সুরক্ষা নদীবন্ধর পুনঃনির্মাণ করা মুখ্যমন্ত্রী গৃহক অবগত করাইছেন। পর্যটন ও সামুদ্রিক অর্থনীতিকে নূয়া গতি দেওয়া রাজ্য সরকার পুরীরে অত্যাধুনিক আন্তর্জাতিক ক্রুজ টার্মিনাল নির্মাণ করবে। এনে পারাদ্বীপ বন্দর কর্তৃপক্ষ এবং ওড়িশা মারিটাইম বোর্ড মধ্যে এক বুঝামণাপত্র স্বাক্ষরিত হয়েছে বলে বাণিজ্য ও পরিবহন মন্ত্রী বিভূতিভূষণ জেনা বিধানসভায় সূচনা দিয়েছেন। মন্ত্রী কহিছেন 2028 সুদ্ধা এহাকো কার্যক্ষম করা লক্ষ্য রাখাযাই। প্রকল্পটি পুরী জেলার শিব সরুবালিঠারে থিবা ধৌণ্ডিয়া নদী মুহাণ নিকটে চিহ্নট হয়েছে প্রায় 60 একর জমিরে প্রতিষ্ঠা করা যাবে। ক্রুজ টার্মিনালর যোজনাবদ্ধ বিকাশ এবং কার্যান্বয়ন মুখ্য পরিচালনা অধিকারী ওড়িশা মারিটাইম বোর্ডক অধ্যক্ষতার এক স্বতন্ত্র সংস্থা গঠন পাই প্রস্তাব রয়েছে বলে মন্ত্রী শ্রী জেনা গৃহক অবগত করাইছেন। কেন্দ্র সরকারঙ্ক উড়াণ যোজনায় ময়ূরভঞ্জ জেলার রাসগোবিন্দপুর অমর্দা রোডে এক বিমানবন্দর প্রতিষ্ঠা করা যাবে বলে বাণিজ্য ও পরিবহন মন্ত্রী বিভূতিভূষণ জেনা কহিছেন। কেন্দ্র সরকার এই এয়ার স্ট্রিপকে বিমানবন্দরে পরিণত করা মঞ্জুরি প্রদান করেছেন। চলিত বজেটে এই এয়ার স্ট্রিপর উন্নতিকরণ পাই অর্থ বরাদ করা যাইছি। রাজ্য সরকার এ সম্পর্কে কেন্দ্র সরকারঙ্ক সহিত কথাবার্তা করেছেন বলে মন্ত্রী শ্রী জেনা গৃহরে সূচনা দিয়েছেন। রাজ্যে গত 15 তারিখ সুদ্ধা খনির 21,586 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলে ইস্পাত ও খনি মন্ত্রী বিভূতিভূষণ জেনা গৃহরে উত্তর রাখিছেন। সদস্য সারদা প্রসন্ন জেনাঙ্ক এক প্রশ্নর উত্তরে মন্ত্রী কহিছেন 2023-24 আর্থিক বর্ষে 46,396 কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। এমএমডিআর আইন 2026 সংশোধন ফলে 2005-2024 মধ্যে আদায় হয়েছে কোণী খনি টিকস বকেয়া বা বার্ষিক রাজস্ব ক্ষেত্রের পরি রাজ্য সরকারঙ্ক দ্বারা এই পর্যায়ে আকলন করা যাই নাহি বলে মন্ত্রী শ্রী জেনা গৃহরে সূচনা দেইছন্তি। আপনমানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীরো। পশ্চিম কেন্দ্রীয় এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর অবপাত আন্ধ্রপ্রদেশের কলিঙ্গপট্টনমে গতকাল বিলম্বিত রাতে স্থলভাগ অতিক্রম করেছে। গভীর অবপাত রায়গড়াঠার 80 কিলোমিটর দূরে রয়েছে। এর প্রভাবে দক্ষিণ ওড়িশা সমেত রাজ্যের বিভিন্ন স্থানের বর্ষা লাগি রয়েছে। আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষ আসন্তা 24 ঘন্টা মধ্যে বিজুড়ি ঘড়ঘড়ি সহ প্রবল অতিপ্রবল বর্ষা হওয়া নেই কলাহান্ডি নবরঙ্গপুর এবং কোরাপুট জেলাকে সতর্ক সূচনা জারি করা। সেইভাবে নূয়াপড়া বলাঙ্গীর কন্ধমাল রায়গড়া মালকানগিরি গজপতি ও গঞ্জাম জেলার মধ্যে অতিপ্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। লগাণ বর্ষা যোগ উপর ইন্দ্রাবতী জলভণ্ডারের জলস্তর বৃদ্ধি পাইছে। গত 24 ঘন্টা মধ্যে জলভণ্ডার অঞ্চলের 45.6 মিলিমিটর বর্ষা রেকর্ড করা যাইছে। জলভণ্ডারক প্রতি সেকেন্ডে 406.583 ঘনমিটর জল প্রবেশ করুথা বেলে 342.208 ঘনমিটর জল নিষ্কাশিত হেউছি। কন্ধমাল জেলায় লগাণ বর্ষা প্রভাবে 63 জন গর্ভবতী মহিলা মা ঘরে আশ্রয় দিয়েছে। 157 নম্বর জাতীয় রাজপথ কলিঙ্গঘাটিরে মাটি অতড়া খসি যাতায়াত বাধাপ্রাপ্ত হয়েছে। গঞ্জাম জেলায় 338 জন গর্ভবতী বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রক স্থানান্তর করা। প্রবল বর্ষা যোগ মালকানগিরি জেলার পোটেরু কোঙ্গারকোণ্ডা MV90 MV96 এবং কালিমেলা কন্যাশ্রম পোল উপরে বর্ষা জল প্রবাহিত হেউথিবার যাতায়াত বাধাপ্রাপ্ত হয়েছে। প্রবল বর্ষাকে দৃষ্টি রাখি প্রভাবিত জেলার সবু স্কুল ছুটি অবধি বড়িপারে বলে গণশিক্ষামন্ত্রী নিত্যানন্দ গণ্ড কহিছন্তি।
ଚଳିତ ବର୍ଷ ବନ୍ୟାରେ ରାଜ୍ୟର 26 ଜିଲ୍ଲାର 37,43,943 ଜଣ ଲୋକ ପ୍ରଭାବିତ ହୋଇଛନ୍ତି। ବନ୍ୟାରେ 7 ଜଣଙ୍କର ଜୀବନହାନି ହୋଇଛି। ଏଥିସହ 93 ଟି ଗୃହପାଳିତ ପଶୁ 2,12,533 ହେକ୍ଟର

0: নমস্কার শ্রোতা বন্ধু, বিকাশ মন্ত্র কার্যক্রমক আপন মানুষ স্বাগত। কার্যক্রম প্রযোজনার বসন্ত কুমার স্বাই এবং উপস্থাপনার মু আপনার রেডিও সাথী সৌম্যশ্রী।
1: ভারত

শ্রোতা বন্ধু, আমাদের দেশে বিকাশ ও জনসাধারণ কল্যাণ পাই সরকার বিভিন্ন সময়ে অনেক যোজনা ও অভিযান মান আরম্ভ করে থাকে। এই সব যোজনার মূল লক্ষ্য হচ্ছে দেশের প্রত্যেক নাগরিক জীবনকে অধিক সুরক্ষিত, সুস্থ এবং সমৃদ্ধ করা। হ্যাঁ, যেভাবে প্রধানমন্ত্রী

0: পাগর কি যেমিতিয়া হেইছি,
1: গীত বি সেমিতিয়া।
0: পুনি তুমি যো যোড়া কোন জিনিস আনিছ দাড়ি, মোর আজি ভাল
1: মোর ভাগ কেতে ভাই, গোটিয়ে তো পড়িছে খাইবে।
0: হ্যাঁ তোম গোষ্ঠীতে তৈরি করছিল,
1: কিন্তু এথরক ভাই ভালো বিক্রি হেইছি।
0: ভালো বিক্রি যে এই যো আমার কর্ম মান্ডিয়া জাতীয় খাদ্য,
1: আলোচনার
0: বিষয় আজ কোন রহিলা?
1: উন্নত চাষ পদ্ধতির উপাদেয়তা।
0: মহাশয় কি আসবে
1: এ বিষয়ে আলোচনা করিবে?
2: কেন্দ্রীয় ধান গবেষণা অনুষ্ঠান কটকর উদ্ভিদ তত্ত্ব বিভাগের বরিষ্ঠ বৈজ্ঞানিক ডক্টর মিলন কুমার লাল। মিলন বাবু স্বাগত করুছু আপনাকে আজির কার্যক্রমকু। নমস্কার।
3: নমস্কার ম্যাডাম।
2: আজ আমি গোটে সময় উপযোগী আলোচনা রাখিছে উন্নত চাষ পদ্ধতির উপাদেয়তা। বর্তমান চাষর সংজ্ঞা বদলিলাণি, চাষকু আমি কেমিতি আধুনিক উপায়ে চাষ করিবা, কেমিতি উন্নতমানর চাষ করিবা, কারণ চাষীতে চাষ করিথায় দুইপয়সা লাভ উদ্দেশ্যে। চাষ কহিলে সাধারণত আম মনকু আসিথায় ধান চাষ। পারম্পরিক চাষ আর উন্নতমান চাষ ভিতরে বেশি ফরকটা কোন রহুছি?
3: দেখন্তু ম্যাডাম, যো আমার চাষ রহুছি, চাষ আগ্রু 3000 বর্ষ মানে হেকি আমি 5000 বর্ষ যা বি হেলা আমি যো চাষ
2: চালিছি।
3: হ্যাঁ, 1950 পরে হঠাৎ জনসংখ্যা বড়িলা। কাহিকি বড়িলা? তা পছরে গোটে মেন রিজন অছি আমার গ্রিন রিভলুশন, যেটা হ্যাঁ সবুজ বিপ্লব, হরিত ক্রান্তি আমি কু। যেপর্যন্ত আমার চাষী ভাই ও ভণী মানে মডার্ন টেকনিক অছি, আধুনিক যে টেকনিক অছি, যদি সেটা ন নেবে তো সেটা আসন্তা টাইম রে মানে যে পপুলেশন বড়ুছি আর আমার এবে ক্লাইমেট চেঞ্জ বি হচ্ছে, সেথিপাই আমাকে মডার্ন টেকনোলজি যে আধুনিক যে পদ্ধতি অছি তাকু আমাকে দেখিবা পড়িব।
2: সবুঠারু বড় কথা হলো যদি আমি ভালো বিহনটা নেইথিবা তাহলে আমার চাষটা ভালো হব, কারণ কথারে অছি মঞ্জি গুণে গছ। কেমিতি কোন আমি সে বিহনটা চয়ন করিবা?
3: দেখন্তু বিহন আজিকা টাইমে কোন হচ্ছে কি বহুত সারা প্রাইভেট ইন্ডস্ট্রি বি অছি, আমার গভর্নমেন্ট ইন্ডস্ট্রি বি অছি, কিন্তু আগ্রু কোন হতলা কি যো চাষী ভাই ও ভণী মানে সেমানে পূর্ণা সিট রখুতলে। যদি আমাকে অমল বড়াইবার অছি সবু বর্ষ নুয়া বিহন নবা ইয়ে পাই পনিপরিবার পাই, তো এটা ভালো অছি। যদি পূর্ণা অছি সে 2 বর্ষ 3 বর্ষ বলে তার যে উর্বরতা টিকে কম হয়ে যাচ্ছে, পূর্ণা হলে পরে তার যে অঙ্কুরণ হচ্ছে সেটা কম হয়ে যাচ্ছে। তো আমি যেতে সার্টিফাইড সিট হেলা, নিউক্লিয়ার সিট হেলা, আমার যে কৃষি বিজ্ঞান কেন্দ্র হেলা কি আমার যে স্টেট গভর্নমেন্ট হেলা আমার সিআরআর হেলা, তো আমি মঞ্জি দৌছু টাইম টু টাইম মঞ্জি দৌছু তাঙ্কু, আর সেই হিসাবে যদি সেমানে আমাকে কন্ট্যাক্ট করিবে তাঙ্কু মিলিব মঞ্জি মিলিব।
2: মঞ্জি রিহাতি না
3: গোটে রেট অছি।

আমলো, এস মঞ্জুশ্রী, সুনু, বাবলু, শুভ্রাংশু এবং মনস্বিনী সাহু। এই চিঠিটি লিখি অনুরোধ করছন্তি কাঠুয়াবেড়া উদ্দলারু ঝুমা দাস, রূপালী দাস, বেবি দাস, গণেশ, মুটু, পুটু, সুমন্ত, বাপি, রাজু এবং অনেক সাথী শ্রোতা। বেলাম ময়ূরভঞ্জরু অনুরোধকারী শ্রোতা হচ্ছন্তি সোনু খিলার, খঞ্জন খিলার, সরস্বতী খিলার, গণেশ খিলার এবং মমিতা খিলার। তেবে আসন্তু শ্রোতাবন্ধু খাস আপনমানক অনুরোধে শুনিবা আলবেলা কথাচিত্রর এই গীতটি।